yāna wūchū tīndrī sīwa tātī kāntrī sī chūngwā rēsī tū yāni sādhē shabnū lā kī kārā sī na tātī ōm nē chūngwā rēsī tīndrī sī chē jī shūngdāng tī tī tī shā tēnē yī na kūchū lā kī kārā sī na mī guay yīb lā tē jī chūngwā rēsī tī nā shā kiawān kāntrī chūngbē kī yāni sādhē shabnū lā kī tā sūma nā shīng yī kē tāngyō tī yā ōm kī sū lī rīm shīng chūpa tī rēsī tā chūgdōm tī rī shūng shā tā ngā rā tā yīng gō tī pā chī kiawān khōng nāmbē kī chā shēpa lā shūpa yī na ओम साजे ओमारे तिने चुमा तिने जिकला गंजि शुन दिगु दु ता दि जोंगों खांगि ता तांदेंग ओ छेमे ना आ ता शेबा मेना मोबे ता ता जिक शे कामरे जिसे इनाया ता ते फ्योगे इगे कि थुमो मायें बि तशि तेंदे छुनजिक दि सोशिं बे ने गंजे मुथु ने मान्य खोंबे सिजे गंजिन छिगा ता केजि मरे छा जिकनि तशि तिमले छुया ता निने ना को मिगले जबे बा ओदि ता तिने छे ता शे ता छेक से दले वा छेक तिगु गंजे छेक दोंस ओदले येबे छेना छेक दोंग दा छेक ता दा ते छेक जे सुम तु जिगो रे Pujia zimbio tuyuki gacik tiki nalo la Thongmaa ki ta gacik ngaa tiki nalo la Samia zuklaa khanki gacik chabushayu na Cikchaa saadiyo Gaang la cikchik chi, oa la cikchik Rwa Tatini chi su Ta paji Chubu kumbi gacik tori nalo la Ani kashiya cikchaa yuwa Yang kashiya la cikdung yuwa Tindri ta Dreyma tindri duyanduwa Ti thoni kharasi na Gap ti duyu zamni ani Zimbo tiri ba chiengi nawe gacik tiki Chubu kumbi gacik ri Gap ti duyu ne sumji ani Cikchaa ne rimishin la kharasi Tandegi cikdung tiri gyurishasi Ta ti ko la kharasi na Kewaan gandu chunpe ki ta kharayasa na Gare la cik re re shin cik cha nyi re patu zui pa so Lasi dorin la yang dukpe Tuan la puyi nyingpyo sui to nang la Cik tenwo nyi nyamdu trewa le Ume ki pa la cik namo di chungwa du si ta Tang tong ma yi na ngan zui ta cik tri tang kharayasa na Cik cha dhiri Tani rim shing ta Uchen gyokpo tribe nambay sui to kharay Ume chung su lwa Tani nangshin gyokpo tri cha ni Cik cha dhiri cik tung di chung yaag di Kwa la ni Kewaan gandu chunpe la kata di sebu shibu sung shaa Wata jik ka cik dorin na lo la ni cik di tang tindiri Ta cik di zo la Tana nga zoi tatoi shung na ma tumi tiri mawu shi to kari sana Puyu na lo la ngayi ma to ni changma lo la cik tung ti uru ba Ngayi ma to changma lo la xie ti na Di para la xie ki tuyu la kari si chi chi kuhu omar ba cik tung Ta ina yang jik ka cik dorin na lo la Chi ba yu ba yang ma chi ba yu ba tindiri shikri shaa si Ata ni xie la cha cha ba na Cikang mi tu ba xie ki kya xie ta nga tindiri si shugu uru ba Ta di kar chungwa la zan cik tam jo ba ta mi la zai ba suki Tala yena yena kasi xie la pul xie dang zui xie rinje bung xie xie sum yige orba Ta pu xie la chi xie dang ni xie xie xie Ta tindri si yeba chi go ori Ta ina yang anzo gaji yige nalo pu xie kwan da li ane Xie ni chi ba zui xie da rinje bung xie zi mi doga ti to ne Zui xie da rinje bung xie sa di gari sena Zimbio gab tu zui me ba Gari sena tenpa chi da ki tu ne rim xing taba tindri si yin bala Anzo nga tu xun dik duus Gaji ki yang xie jo chi gari sena Pu jia zim tu ki zang ki xie jo kiku lokwa chen tindri si yo ba Kiku lokwa chen dala ta kwa len dang to la dīn chūpe kī nā, nā kī kū nī nyewā yō pā lā jīk chī lōn tī nā lōk tī wīshē tū yīn sī sūng hō rē tā tī nī sā chēn sūnā tī mē yī kē lāk tāp chī pā tī lā chūk bē shūk xie xia wā shūk xie wā tī nā lō sēng kē trā tāng jā chē mī lā nā wē mā tēng trā tāng tōng kū bī ngē tēng bē nā tōng chē yī kē ngā xie wā tā kī kū tāng kī kū chī lō chēn tī nē jā chēn kī chē mī ngī ngī tāng trā xie zām lē wā tā nē trā bū tū xie pā zām lē yāng tīng kē pā tī nē chē tēng yō mā rē Tenshin ina ane pyoge dhulun ike dhan tibyu kachang saa di nalo la Tenshin ila ta tuyengi cheba khaimin du se o tindir chigi tri naa siyam Ta di chala kiku lokpa ta ane tibye ki ta soyo di jumze khala diyan chungpa di shwe tuwa oma ri ta Keba kha chigi ina ta di chungse kiku lokpa di ina ta tuyendu chungse rinpo chik tuyengu o res O tindir ki shwe zamli ta tanda kiba khari ima di tanda padu tuyumon sheba tindir khaimin du Ta kiku lokpa chi de chi su ina kesa chi sumbe kapsu yik so yang wanshe tu pa zui di towa rin tishin ina katsi la minxi yike ta ngunju yike jenju yike tataa ki kene taan radang sumbi kengi yike penzu jere chi di tiba hajaan mabu yaw rin ta minxi jangpa la ata jawa dide yaw rin ba sumju zawa la khandi jawa sin ngunju yo ta me jang rung minxi yike kangi la nide yo ta sumde yo ali xi le kang de yang jenju jubo ma shu na minxi jawa yo min si je sumba nangda katsi na katsi yike nangdu ya ni tiba, nangwa, menxi Tejik, wata chi ba dila aati, kiko mingi jangpa la aata chi duwa, naa waa saa di gila aati, dinde sheche aata jawa dinde mangpuchi duwa. Aati ina, goeba kare esina, jingne esina da, ikab tu dune kare esina, tanda ganchu sumchu zawa naa loo, te yue goeba shikirwa. Tiche, ikren susu ike tongsa nyamchi la, tete jawa dinde imbada asamsa rishidu. Ani chi su ina, tige di kakesa chi sumbe kao la, ikso yangwa che duwa, ne tolwa. Tishin ina yangchu goor dinde la da kare, ngō lō tōwa lōng tē shērab jī tāgī ngī ngī kō tūyō pā lī nā rā lā sūm jē sū nī tā kyū ngā mā tā lī tā rā shē sā wā tā jēn chū nā rā lā sūm kī jē sū nā nī kā rā chū gō rē sā nā tā rā chū gō rē sā ngā tū chūn tā pē lī sā tī nē tī nē sē jā wā tī nē mā bō tōng jū tū tē shī nā kā tī yī kē tā lō tē sā ā wā tā tā kī jē sū sā tī nē tē shī kā rā sā nā pō kā kā kī jē sū yāng chū